শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 5ই আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের কুমামোতো জেলার লোকজন শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর এক সপ্তাহ অতিবাহিত করেছেন। উল্লেখ্য, 7.1 মাত্রার এই ভূমিকম্পটি 28 জুলাই আঘাত হানে। উকি শহর এবং হিকাওয়া শহরে ভূমিকম্পটির তীব্রতা 7 রেকর্ড করা হয়েছে। জাপানের ভূকম্পন তীব্রতা পরিমাপকে এটি সর্বোচ্চ তীব্রতা। মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত কুমামোতো জেলায় 38 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে একজনের ক্ষেত্রে এই দুর্যোগের সাথে তার মৃত্যুর যোগসূত্র এখনও তদন্তাধীন রয়েছে। মঙ্গলবার দুপুর 2 পর্যন্ত কুমামোতো জেলার 146টি আশ্রয়কেন্দ্রে 7,600 জনেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। 13,300টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় 700টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তীব্র গরমে এলাকার মানুষ ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন। সোমবার তাপমাত্রা 40°C অতিক্রম করায় জেলাটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভেঙে গেছে। এই অঞ্চলটিতে ভূকম্পন তৎপরতা এখনও শক্তিশালী রয়েছে। গত সপ্তাহের ভূমিকম্পের পর মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত 390টিরও বেশি কম্পনের অনুভূতি রেকর্ড করা হয়েছে। কুমামোতো জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার প্রায় এক সপ্তাহ পর আরও হতাহতের ঘটনা পরিহার করতে একজন বিশেষজ্ঞ বাস্তুচ্যুতদের জন্য উন্নত জীবনযাত্রা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, দুর্যোগ সম্পর্কিত একটি সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তি একজন নারী, যিনি গাড়িতে আশ্রয় নেওয়া অবস্থায় হিট স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। জাপানি রেডক্রস সাইতামা হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সুবুই মোতোহিরো সতর্ক করেছেন যে আশ্রয় গ্রহণকারী লোকজনের জীবনযাত্রার মানের উন্নতি না হলে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। তিনি উল্লেখ করেন যে 2024 সালের নোতো উপদ্বীপের ভূমিকম্প পরবর্তী প্রায় এক সপ্তাহ থেকে 10 দিনে দুর্যোগ সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। জীবনযাত্রার অবনতি থেকে সৃষ্ট মানসিক চাপজনিত হৃদরোগ এবং হাঁপানির ঝুঁকি বৃদ্ধির বিষয়ে সুবই সকলকে সতর্ক করেছেন। তিনি আরও বলেন যে কুমামোতোর তীব্র দাবদাহ হিটস্ট্রোককে আরও গুরুতর করে তুলতে পারে। সুবই আশ্রয়কেন্দ্রগুলোতে জীবনযাত্রার মান উন্নয়ন এবং সেটি বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মঙ্গলবার শক্তিশালী টাইফুন ডলফিন টোকিওর ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে কিছু অংশে আঘাত হানার পর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। জাপান আবহাওয়া এজেন্সি টাইফুন ডলফিনকে অত্যন্ত শক্তিশালী এবং বৃহৎ বলে অভিহিত করেছে। কর্মকর্তারা দ্বীপপুঞ্জের বাসিন্দাদের উঁচু ঢেউ এবং দমকা হাওয়ার বিষয়ে বিশেষ সতর্ক থাকতে বলেছেন। একই সাথে বুধবার পর্যন্ত অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করার জন্য আহ্বান জানিয়েছেন। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন বুধবার পর্যন্ত ওগাসাওয়ারায় সমুদ্র খুব উত্তাল থাকবে। মঙ্গলবার ঢেউয়ের উচ্চতা হবে 11 মিটার এবং বুধবার 9 মিটার।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মিয়ানমারের সামরিক সমর্থিত সরকার জানিয়েছে, গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা আইসিআরসির একজন প্রতিনিধির সাথে বৈঠক করেছেন। এতে বলা হয়েছে, মিয়ানমারে নিযুক্ত আইসিআরসির আবাসিক প্রতিনিধি আর্নড দ্য বাক সোমবার সকালে রাজধানী নেপিদোতে অং সান সুচির সাথে সাক্ষাৎ করেছেন। এই ঘোষণার সাথে প্রকাশিত ছবিগুলোর মধ্যে দুজনের করমর্দনের একটি ছবি রয়েছে। অন্য একটি ছবিতে অং সান সুচিকে জন্মদিনের কেক কাটতে দেখা যায়, যা দেখে মনে হচ্ছে জুনে তার 81তম জন্মদিন ছিল। আইসিআরসি জানাচ্ছে, সোমবারের বৈঠকটি বন্দি ব্যক্তিদের সাথে সাক্ষাতের ক্ষেত্রে তাদের নির্ধারিত মানদণ্ড ও কার্যপ্রণালী অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, তারা দুজন একান্তে কথা বলতে সক্ষম হয়েছিলেন। উল্লেখ্য, 2021 সালে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে অং সান সুচি আটক রয়েছেন। সামরিক শাসনাধীন এক বিচারে তিনি দুর্নীতিসহ অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সামরিক সমর্থিত সরকার এপ্রিল মাসে ঘোষণা করেছিল যে অং সান সুচিকে একটি নির্দিষ্ট বাসভবনে গৃহবন্দী করা হয়েছে, তবে তার সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি এবং তার স্বাস্থ্য ও জীবনযাত্রার অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। টোকিওর একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি সিংহ মারা গেছে। পশু চিকিৎসকরা ধারণা করছেন হিট স্ট্রোকের কারণে তাদের মৃত্যু হয়েছে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে তামা চিড়িয়াখানার 16টি সিংহের মধ্যে 10টি অসুস্থ হয়ে পড়ে, যাদের মধ্যে কয়েকটি দাঁড়াতে পারছিল না এবং অন্যগুলোর ক্ষুধা মন্দা দেখা দেয়। যদিও কর্মীরা প্রাণীগুলোর শরীর ঠান্ডা করে এবং ওষুধ প্রয়োগ করে তাদের চিকিৎসার চেষ্টা করেছিলেন, তারপরও 28 জুলাই 3 বছর বয়সী একটি মাদী প্রাণী মারা যায়। তারপরে 31 জুলাই 11 বছর বয়সী একটি মাদী প্রাণী এবং 2 আগস্ট 15 বছর বয়সী আরেকটি মাদী প্রাণী মারা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে না, তবে প্যাথোলজিক্যাল ময়না তদন্তের ফলাফলে তিনটি সিংহেরই সার্বিক পানিশূন্যতা এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার প্রমাণ পাওয়া গেছে। আরও 3টি সিংহ চিকিৎসাধীন রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় যে তারা এই মৃত্যুগুলোকে গুরুত্বের সাথে দেখছে এবং উপসর্গযুক্ত বাকি সিংহগুলোর চিকিৎসা ও স্বাস্থ্যের ব্যবস্থাপনা অব্যাহত রাখবে। তারা এও জানাচ্ছে, সিংহের প্রদর্শনী কবে পুনরায় চালু করা হবে সে বিষয়ে তারা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। উচ্চ সুদের হারের ফলে আয় বৃদ্ধি পাওয়ায় জাপানের 3টি প্রধান আর্থিক গ্রুপ জুন মাস পর্যন্ত 3 মাসে রেকর্ড পরিমাণ নিট মুনাফা অর্জন করেছে। মিৎসুবিশি UFJ 800 বিলিয়ন ইয়েন বা $5 বিলিয়ন বেশি নিট আয় করে। ইয়েনের হিসাবে এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 48% বেশি। সুমিতোমো মিৎসুয়ের মুনাফা 33% বৃদ্ধি পেয়ে 500 বিলিয়ন ইয়েনে দাঁড়ায় এবং মিজুহোর মুনাফা 45% বৃদ্ধি পেয়ে 420 বিলিয়ন ইয়েনে পৌঁছায়। টানা তৃতীয় বছরের মতো সুমিতোমো মিৎসুই এবং মিজুহোর ত্রৈমাসিক পরিসংখ্যান রেকর্ড সৃষ্টি করে। বর্ধিত সুদের আয়ের পাশাপাশি একীভূতকরণ ও অধিগ্রহণ পরিষেবা থেকে প্রাপ্ত কমিশন রাজস্বও এই শক্তিশালী ফলাফলে সহায়তা করেছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।